0: Yo, what up, what up? It's the Kid Out of War. Y'all listen to YCRadio.org, the voice of today's generation.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
2: Hola, ma. ¿La fiesta de Clara es hoy? Soy yo otra vez. ¿Dónde puse mi libro de historia? Ma, olvidé algo más. A veces me cuesta concentrarme. Cuando estoy en la escuela, miro por la ventana y se me olvida lo que estaba pensando. Sé que parece que no me importa, pero no es así. Es difícil para mí. Bueno, besitos.
3: Únase a familias y expertos en Understood.org, un recurso gratuito en línea sobre dificultades de aprendizaje y de atención. Porque entender es todo. Presentado por Understood.org y el Ad Council.
4: What up, though? It's DF Finesse, YCRadio.org, the voice of today's generation.

0: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
1: Check 1, 2. This is your man Joe Hill representing UGK of Comedy in New York City. And you are now tuned in and listening to WASIRadio.org, the voice of today's generation.
2: WWE superstar Alberto Del Rio. Take 1.
3: Behold the angry giant.
2: Try it again, Alberto.
3: Behold the angry giant.
2: Perfect. Good luck tonight.
3: Behold the angry giant.
4: Yay! Read me another one, Dad.
5: This is WWE superstar Alberto Del Rio. It only takes a moment to make a moment. Take time to be a dad today.
6: Visit fatherhood.gov. Brought to you by the U.S. Department of Health and Human Services and the Ad Council.
7: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
8: What's going on, world? It's your man Distinguished, and you're now listening to YCRadio.org, the voice of today's generation.

0: What up, what up? It's the Kid Out of War. And shout out to YCRadio.org, voice of today's generation.
1: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
2: We parents hear our kids say lots of things that can get us pretty worked up. Things like,
3: Look, Ma, no hands.
2: And,
3: Ouch, that hurts.
2: Look, you'll never completely stop worrying about your kids. But you can breathe a little easier with free or low-cost health insurance through Medicaid and CHIP programs in your state. The truth is, they're covering more kids and teens than ever before. So even if you've applied in the past, even if you don't qualify, your kids can now be eligible for regular doctor and dentist visits, prescriptions, and more. So the next time you hear,
3: Ooh, I don't feel so good.
2: Relax, your kids can be covered.
4: Get us kids covered today. Families of four earning up to $49,200 a year or more may qualify. Just go to insurekidsnow.gov or call 1-877-KIDS-NOW. That's 1-877-543-7669. Paid for by the U.S. Department of Health and Human Services.
5: Thank you for listening to YCRadio.org, the voice of today's generation.